মিডিয়াম ঐক্যমাচাস আকাশবাণী কারগিলি কানা জৈন ওয়াক্স পুতু সতুরদুন সংসু কাসাতা প্রোগ্রাম নিয়ন মজাত সায়েন্স ম্যাগজিন প্রোগ্রাম প্রচুখান পে ইন তহিরা বানো প্রোগ্রাম প্রোডিউসার গুলজার হোসেন।